উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ রাজদূত স্কট ওভারমলে শিষ্টাচারের ব্যর্থ গর্নুভয়েছে। নয়াদিল্লি স্থিত উপরাষ্ট্রপতিকে কার্যালয়ে হিজো ভয়েছে ভেটে উহার বীচ নেপাল ও আমেরিকা বীচক দ্বিপক্ষীয় সম্বন্ধকে বিবিধ আয়াম বারে বিমর্শ ভয়েছে উপরাষ্ট্রপতিকে কার্যালয়ে।

0: ও আন্ডি পীড়িতা। তোরা তো বার্ডে তো দিন না অনেক খুশি দেখি না অন্য তো এর না কাঁদছি এ কী কা পাও না অন্য হয় কিছু মলা তো মাস কাহা বাটে লে অনেক ভালো রাখবো সারি চিন্তা হো
1: বাজারে বলে সে সাউস যাহা বাটে লে আয় বনি উচ্চব খেতে চিন্তা দিন পয় কিছু এ দিদিলে
0: চিন্তা আইলে নি বাইনি মাস তো যাহা বিশ্বাস তাহা বাটে মাত্র দিন পড়ছে

0: تمام پرگلینی پاینی আজও সবাই সাবান পাইনি এতে খাও ওম ভগবতী মোটর ইলেকট্রিক উদ্যোগ
1: আমি কাহা সটে চ্যানেল গেট ফোর্স নির্মাণ ট্যাঙ্কিং স্ট্যান্ড ফলাম স্টিল কা রেলি ঘর নির্মাণ কে লাগি আবশ্যক পনে তেল স্টিল কা সম্পূর্ণ সামান হর খেলোনা কুর্চি টেবিল বেঞ্চ লগাই ফাইনাল গ্যাস বাত উৎপাদিত ফান পার্ক এবং বাল বালিকা কে লাগি আবশ্যক পনে সামান হর উপলব্ধ আছে
0: সাথে শুক্লাগান বাসী নাই পহিলো পতাক কৃষি ফান তার বার কার্যকার বিদ্যালয় সংস্থা তার বার করি সংরক্ষণ করা কি অত্যন্ত উপযোগী বিভিন্ন সাহিত্য দিয়ে জানি সুপথ মূল্যমান উপলব্ধ করাই
1: ओंकार नागिरा संपर्क 98560613 98067294
2: श्री हॉस्पिटल एंड अलाइड साइंसेज न्यूरिक पोखरा अब सभी प्रकार के उपचार के बाद संभव था प्रस्तुति तथा स्त्री रोग विशेषज्ञ प्राध्यापक डॉक्टर डेरा सिंह जोशी
0: डॉक्टर चुनमयपुर विकास अधिकारी डॉक्टर
2: हार्सोनिक